0: ঘোড়া চতুরা এক পেরায় না, ইয়া ঘোড়া বললা ইয়া চতুর বললা।
1: এক চতুর নার করকে সিঙ্গার, এক চতুর নার বড়ি হোশিয়ার, মেরে মন কে দ্বার ইয়ে ঘুসত জাত, আপনে হি জাল মে ফসত জাত, হম মরত জাত, আরে আয় চতুর নার বড়ি হোশিয়ার, করকে সিঙ্গার, আপনে হি জাল মে ফসত জাত।